একদম কাম উয়ে ফুল, একদম কাম উয়ে লাল, একদম কান আল দি লিফটে ওয়াট ইয়াই গেগেভেন এন্ড ওয়াট ইয়াই ফরওয়ার এন্ড ওয়াট ইয়াই ফর মাই থিংক এন্ড হু ইয়াই ফর মাই লিভ এক উন্টওয়াইক ইউ উহা দেন সেই ইয়াই মাইনে কান লিস্ট